0: কি বলে বলছে চুরি?
1: কি বলুন দেখ,
0: এইট হেনরি ইয়েলো টম 85 শুড বি আ ওয়ার্স বল।
1: 11 A Henry Yellow Tom 865 1031 current 10 of 26 on a 2017 Ford SUV registered to that address, unit 14.
0: Who's the oil?
1: Are those going to be a last of Cortez, first of Camilo?
0: Okay.